0: उजाला सोना चिरैया चिरैया चिरैया चिरैया चिरैया। U luistert naar Ujala Radio. Ons telefoonnummer tijdens kantooruren is 020-409-0807, dus 020-409-0807. Kijk ook op ujala.nl.
1: Ja, Ujala Radio.